ইয়ামাই তন হুসি সে ন বানে বে মাকনে তাইপিন তুইরমাই তুইরমাই হুসি তেনে বেলুন সে মাকনে বেলুন এলসং কক কে লে তন্ত খুশি মার্গ সামে রিহান বন অলিবর রাডে দিয়ে কালায় গুরু বন আই তে সেম্পরাই দিয়ে খে গুরু সেম্পরাই দিয়ে খে গুরু হেন তিকাং গুরু হ্যাঁ কে লাগুই দা ওকে হানা নোডা বা অল রাডি লিবর রাডে হতো ওকে কালান দিয়ে দে দাকস্তা সুজানা রিহান বন হইতে দিয়ে কালায় দাকস্তা জিম বন মাউন বন হইতে দিয়ে কালায় মই তানো যে তই দোৱালিমা দিহান মাও বনাইতে বনাইতে মই তই দোৱালিমা চেম দিয়া কালাই অকে পাঁচটি চেম্পৰে দিয়া কেম অকে চম্পে দিহান বনাইতে মানা যোৰে দূৰে লালাই মিউজিক চফৰে ইদামাই আমি ফামিলা হওঁ অকে জেৰ নেবে মাকা তোৰ আকম পাই নেহেলানে অকে দিয়া পইচা মাকা ফ্ৰেছ হ'ব নেবে কালান দিয়ক বাইদেৱত চিৰ হতো এই বন চিনটো নিজ জেগাই বা অল ৰণা নাই ন হাৰে নাই চিৰ হতো এস্পেৰ কাটে কেতিয়াবা চিৰ হতো কণ্ডিশ্যন চাউদে নেবে মাকা দিয়াক দেট

ইমাইতো নজি তেনে বেলন অমিক কসন দে দেহা বনা তো জুদা দেহা এলা বা দেহাং লাফো আতো দেহা নিয়া দেহান কুয়াক নে দিয়াক না কাসিদাও খান দেহান আজুদে দেহান হেলা ফ আতাও আতাও দেহান নিয়া নেহাং কুয়াক নে দিয়াক না কাসিদাও খান নেবে আকেলা হাতে নে বেলন তাও কারে করোনা হকে তে বত নিহাং কুয়াক দিয়াক না কাসিদাও আকে মাইতা নসি হাকে আনাস্তাসিয়া ফ্রাই তো যে দেহান দেহান দেহান অব্রিগাড বা অব্রিগাড বারাক মেস্ত্রি নাদামস ই অব্রিগাড মস বা তাসিয়া নেবে মাকার রেকোয়েস অন মিউজিক স্টুডিও কালান দিয়ে এক বা মাডা হাকে মাডা কাই দিয়া কালায় এ কেথা লুয়ামস ওকে নাফাতিন লিমান না হাকে লিমান সার্ভিস ইহা লাইয়ার নেবা এ সেং মস ইতে বলছে নি গিফট সিরা নেবে মাক বার বারাক নেবা নে ওকে ফ্রেশ বালুম বা বেলুন আলসান করবাম বালুম এ স্টুডিও বা নাই মাইদান সান্তু জে মিডিয়া না আমি নি ওকে আমি নি সেডাও ক্লে কারে কে ওকে লেতি না কারে কে সান্তু এস এম জয়েন করে লেতি না কারে কারে জারিং এম হাকাত লিউ দেতি না কারে আগো সান্তুস মার্দিস মাউন বেলে তোকা মুজিকে দে মায়ামি এর মেরা ওয়ান সিরা ইহা নেবে দেতে নেবে বা এর মেরা ওয়ান সিরা কালান্ডিয়া কালানাক সলক ই বং আগে বন সিন্তু নিজ এসপের কথা কেতে বোধ সির হতো ইহে হেতে বোধ সির নিয়ে সির বিশু ফাতিন ইহে তো বোধ সির নিয়ে হেলা ফাতিন বোধ হতো হতো বেলে ডিয়াক দিত বাইতে বোধ সিরা মাইতো নমিক যে মাং হাউ মাং মাং উইক সেরুলে সে হাউ নিয়া সে ডকলে ওকে লে ওনা সা লে তিনা সা বনিত তিতু ডেম বনা হইতে মাং নু হতো পুতর তান মুজিক এইডা ফুলান হিতু ওনা নে লাই ওকে ফুলান হিতু ওকে ডিয়াক দে পিস মা কফরেসি বা আর যে বনাইতে গুরু বনাইতে মস গুরু বেসার ওকে ডিয়া কালে গুরু হেন্তিকান গুরু পা গুরু রিমারিয়াম বন গুরু বনমোস গুরু ডিয়া কালায় মাইতান হুসি সে মাকানে ফেলিয়া ও ফেলিয়া দিয়া কালাই ও ফেলিয়া ও ফেলিয়া ও ফেলিয়া ও ফেলিয়া ওয়ারি কোয়ান বনাইতে ওকে মাং নেলসন বনাইতে বনাইতে মস বিং ও ফেলিয়া দিয়া কালাই তুডে হেলালাই মুজিকা কাকুরু মায়ামি নেবে রনা হেলা মাং নিয়ালিয়ান ওকে কাকুরু লিও তিয়ানা বাইয়া ফেলিয়া এবে ফেলে তার রে তিনা কারে ওকে মানে মেসক দিয়ান লে হেলা কালে ওকে গালে গাই সং নিয়া কমেন্টার লাই ওকে লে হেলা গালে গাই ওকে লে হেলা গে গাইস ওকে গালে গাই সন গা ওকে গালে গাই সন হেনবে ওকে আমি টাইপিং হেনবে ওকে মানে মেসাক ওকে হেন বেলাই হেনে করে কে গালে গাই সন গালে গাই সন ওকে ওকে আল গুজমাউন আসন বনাইতে বনাইতে মস আল গুজমাউন দিয়া কালাই স্পের কথা সেম্পরে দিয়াক দে মাইতানুজি বেলন সে মাকানে ওকে নাভাতানুজি বেলন আগো সান্তোস মার্তিস দেহান কলেগা দেহান লাবেলে হানো ইমবারাক মাইবে হাডোমি লাহানে সান ইডা উলুকনে ইডা আগরা হাডোমি হালো ইতা ফুয়ান মরাস আন্দো সে নেবে হাডোমি নে হুসা ফালিবা ইডা উলুক আগরা নে হুসা ফালিবা ওখানে বে কাগজ ওকে সুস্থ খলে গানে হাডুমি উলুক আগরা নে হুসা ফালিবা কারি মানে মনে করো আজ রাতে বেলালাই মুজিক এডামাই আমি নেবে রনা হেলা মাউনিয়া লিয়ান ইহা বিয়বে হকে দিয়াক নেবে ফ্যামিলি সিরতে বিয়বে নেবা কালান দিয়া কালান সরক পয়সমা কাফ্রাইসে মুজিক এডাবা

ఏమైతే నువ్వు సీతన బెలూన్ మార్స్ ఓకే మార్స్ పీన్ తోడ్ సారీ జమ్రం అయితే బెలూన్ హల్సం ఫోహెల్ అలా హౌనియా కొంప్రిమెంట్స్ బా ఓకే బా నెబే బా పుత్రి మలియాన్ అలా హమియాన్ మూజిక్ మనీష్ ది బిబీర్ మేమ్ ఓకే మేము తార్ కత సలాం హుసి వికే కే కారావ్ బాలు ఓ వికే కే కారావ్ బాలు వన్సిర కలండి కలా నాకు సార్ ఓకే బన్సిన్ తునీజ్ ఎస్పెషల్ బా కమర్షిప్ ఈ కంప్లిమెంట్ చూసి కమర్స్ పీత్ ఓకే కస్వరేస్ బా ఇహా కా మల్ ఓకే కపుత్రి మలియానా ఓకే మైతన్ హుసి సేమ్ నో బనే బే కలీ సలాం ఓకే సలాం సలామత్ మాలం లాగు తిమోర్ పాలింగ్ ఆసిక్ ఓకే థ్యాంక్ యూ యా কাবান বানী অম দিহান বনাইতে মাও দিয়া কালা বনাইতে চেম্পিতে কাগজ কালা মুরাক বাসিরা নেবে সিদাও খান ওকে কালা কালা মুরাক এই বাসিরা নেবে সিদাও খান নতান সে নেবে হাং না কালা মুরাক বাসিরা হতো দে এমালো ক্রোন নাই নহারে নাই সির হতো এটা না পাতি ওকে হিং এটা বছর নিয়া ওকে এটা বছর নিয়া ওকে প্রেজেন্স লিহুসি ওকে লিহুসি এটা বছর নিয়ে মেন সাজেন ওকে ওকে ওকে ওকে তীর্থান মাই হুসি মং গরিস তুয়াকে তুয়া লুরু হাকে মং গরিস তুয়া লুরু মাক সুতে কলিয়া সাইরে মাক নে ওকে বাথরুম কে লালা কালা লাল অস্তা না কারি মাইদান মঙ্গরিজ দেহান বনাইতে মেস্ত্রি দিদি কা মুজিক দেবা হাউনিয়া ডবেন হা ডমি ফালে অনা মানে সেলুক ওকে সিগনিফিকা কাতাক ওকে মঙ্গরিজ ওকে ওকে রামংলিউ ওকে রামংলিউ নে দেহান রাম মাতেন লিউ নে পে ওকে এমা সেলুক ওকে এমা সেলুক মা কাইত লালাইস ওকে বকান বে দিয়া কাকে মেস্ত্রি দু দেহান বকান লালাইস না সেলাই ওকে মঙ্গরিজ মঙ্গরিজ হেল না রান্দে তো না ওকে নেবে ওকে ওকে হুসিক বানিয়ে বা বুকা সেলুক না লাভতিরা ওকে বাস্তা মং ওকে নিহাডুমি সেলুক না মঙ্গরিস মাস বকাম পার বুকা ফিলে ফালি সেলুক তাম্বা ওকে মিউজিক সলেতে মা খাতে নে হ্যাঁ নেপে লেতেন হাতে নে কাতাক না ইরুয়া লাজ ইদা কালান্দি এক ডালিরা তামা মঙ্গরিস ই বা মংলারি ন ফামিলি সিরা সেলুক ইহা ববইরা ইহা লুরো ইহা দিলি ই ফামিলি জেরাল ফামিলি মালুহিরা ওয়ানসিরা কালান্দি এক ই কালা হাক সলো পাইতে বছি রা হতো স্পেরা কাতে কিতা বছি রা বেলে হ কোনি সংসারে নেবে মাকটি একটে ওকে বেলুন আগস দেহান মা বেলে তোকা হেলা মুজিকে ইডা হ নারান হাউ ইহা হাউ ইহা এমা ও ইহা তিমোর সেমোগা বেলে তোকা মান ওকে দিয়া কারি খারে ইহনে বেলে মাকা ফ্রেশে বায়া নেবে হে ইন্ডিয়াতে বেলুন আগস তাম্বা বেলুন এল সমস ওকে ক্লেউর লা মাই ইহা স্টুডিও তিন কোয়াজে তিন রুয়া লা সির্ভিস ইহা স্টুডিও ওকে রাস বেলুন এলসন ইনি ইহা ওকে ফেরিয়াডু ইহা নিনি আক্টিভিডারে বেলুন এলসন ইয়া আক্টিভিডারে তামানে বেলুন এলসন মাই প্রেন্স ফিলা ফালে প্রোগ্রাম পালুন ইহা নে মাই বে কমেসা দে কমেসা সিগুন্ডা পাওয়াই বেলুন এলসন ফিলা ফালে বা নিনি সার্ভিস ফাতে নানে সাম্বাই বাই তামানে মাকা বেলুন এলসন মাই নেবে কারেক মিউজিক বালুন নেবে মাকলা অফারেস বাইতা বছিরা ডিসকুল পাডে এমালো করোনা নাই নহরে নাই সির হতো নফাতিন হেঁ এটা বোধ সের নিয়া হাকে এটা বোধ সের নিয়া হাকে এটা বোধ সের নিয়া তাই পিন এটা বোধ সের কমেন্ট তার স্টুডিও